প্রাচীন জাম্ববানের এই পরামর্শে বানরগণ মহেন্দ্র পর্বত থেকে নেমে কিষ্কিন্ধার অভিমুখে যাত্রা করলেন। মহাবীর হনুমানকে তাঁরা সসম্মানে নিয়ে চললেন। ক্রমে তাঁরা নন্দন কাননও তুল্য রমণীয় মধুবন নামে এক কাননে এসে উপস্থিত হলেন। এই বন সুগ্রীব অধিকৃত এবং এখানে সাধারণের প্রবেশ নিষেধ। এ কানন সুগ্রীবের মাতুল দধিমুখের তত্ত্বাবধানে থাকে। বানরগণ আনন্দে ও মধুপানের অনুমতি চাইলে, তখন জাম্ববান প্রমুখ প্রাচীনগণের অনুমতি নিয়ে অঙ্গদ আজকের মতো আজ্ঞা দিলেন। তখন কপিগণ মহানন্দে মধুপান ও সুগন্ধ ফলমূল ভক্ষণ করতে লাগলেন। ক্রমে সেই মাদক মধুপান করতে করতে সাধারণ বানরগণ অপ্রকৃতিস্থ হয়ে অসংযত আচরণে দধিমুখ

0: এদিকে ঋষ্যমুখ পর্বতে বসে দুশ্চিন্তাগ্রস্ত রাম, লক্ষ্মণ ও সুগ্রীব পরবর্তী কর্মপন্থা সম্পর্কে আলোচনা করছিলেন। পূর্ব, পশ্চিম ও উত্তর দিকের অনুসন্ধানকারী বানর কটক ব্যর্থকাম হয়ে নির্দিষ্ট সময় ফিরছেন, কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়া সত্ত্বেও দক্ষিণ দিকের অভিযাত্রী দলের কোনো সংবাদ নেই। সেই দলে অঙ্গদ, হনুমান, জাম্ববান, নীল, নল এঁদের মতো প্রথম শ্রেণীর বীরেরা রয়েছেন। অথচ যথাকালে তাঁদের প্রত্যাগমন না হয় একদিকে যেমন প্রবল দুশ্চিন্তা হচ্ছে, তেমনি অপরদিকে কিছু প্রত্যাশাও মনে স্থান পাচ্ছে। তাঁদের মতো মহাবীরগণ বিফল হবেন তা যেন কল্পনাতীত। এমন সময়ে বন্ধু বোনের রক্ষক মাতুল দধিমুখ বিপর্যস্ত অবস্থায় ছুটতে ছুটতে সুগ্রীবের পায়ের তলায় এসে লুটিয়ে পড়লেন। এই দৃশ্যে হতচকিত সুগ্রীব সশব্যস্তে জিজ্ঞাসা করলেন,
1: কি হয়েছে মাতুল দধিমুখ, এমন অসময়ে আগমন? তোমাকে এমন বিপর্যস্ত দেখাচ্ছে কেন? কোনো দুঃসংবাদ?
2: দুঃসংবাদ? এর চেয়ে বড় দুঃসংবাদ আর কি হবে ভাগ্নে মহারাজ? এই বৃদ্ধ বয়সে তোমার মাতুলের এই লাঞ্ছনাচ্ছে, এমন হেনস্থা ললাটের লিখন ছিল আমার।
1: ও কি আশ্চর্য, কি হয়েছে বলবে তো?
2: সেই কথাই তো বলছি, সবকিছু কুলিয়ে গুছিয়ে না বললে বুঝবে কি করে? আমরা তো ওই অর্বাচীন বানরদের মতো আবোল তাবোল বকতে পারবো না। শেষে কি ধান বলতে কান বলে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপাব? না না না, তেমন শিক্ষা আমার বাপ মা আমায় দেয়নি। হ্যাঁ, রাজার সামনে কথা বলতে গেলে সব কথা সবিস্তারে বলতে হয়।
1: ঠিক আছে, বলো।
2: তুমি তো জানো ভাগ্নে মহারাজ, তোমার মামি বছর দশেক হলো গত হয়েছেন, নিঃসন্তান দম্পতি আমরা, ফলে সেই থেকে হাত পুড়িয়ে নিজেই রেঁধে খাই। মানে মিথ্যে বলবো না জানো, মাঝে মাঝে অবশ্য পুনর্বার দ্বার পরিগ্রহ করার বাসনা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তোমার মামির কপি মুখখানি স্মরণ করে বিরতই থেকেছি। আজকে কি হলো বলি, ব্যঞ্জন রাঁধতে গিয়ে যেই ফোড়ন দিয়েছি অমনি এমন ঝাঁঝ লাগলো নাকে যে কাশতেই কাশতেই কাশতেই কাশতেই।
1: আহ, সে কাশি থেমেছে তো শেষ পর্যন্ত মাতুল?
2: নিশ্চয়ই নিশ্চয়ই থেমেছে বই কি। আচ্ছা, তারপর শোনো না, আহার আদি সেরে সবে একটু বিশ্রাম করছি। আসলে কি জানো, এই মধ্যাহ্ন ভোজনের পরে ঈষৎ দিবানিদ্রা না দিলে এই বয়সে খাদ্য ঠিক পরিপাক হতে চায় না। একটু শুয়েছি কি না শুয়েছি এমন সময় কিলিকিলি কিচকিচ কেচর কেচর কিচকিচ শুনে ঘুমটা চটকে গেল। ঘর থেকে বেরিয়ে দেখি পঙ্গপাল, পঙ্গপালের মতো হাজার পাঁচেক বানর আর ভল্লুক মধুবনে ঢুকে এক এক চুমুকে মধু ভাণ্ডগুলি শেষ করছে আর উদম নৃত্য করছে।
1: সে কি?
2: হ্যাঁ,
1: মধুবন তো রাজা এবং তার অমাত্যদের জন্য সংরক্ষিত।
2: বজ্জা,
1: সাধারণ বানর ভল্লুক কিভাবে ঢুকেছে সেখানে, কোন সাহসে?
2: না না, কোন সাহসে নয় ভাগ্নে মহারাজ, বলো কার সাহসে, কার আদেশে?
1: হ্যাঁ বলো তো, কার আদেশে, কার সাহসে? তার কি প্রাণের ভয় নেই?
2: তা কি করে বলবো,

0: কি করে বলবো আমি? হ্যাঁ, আদেশ তো দিয়েছে যুবরাজ শ্রীমান অঙ্গদ।
1: অঙ্গদ?
0: অঙ্গদ?
1: অঙ্গদ?
0: হ্যাঁ।
1: সে কোথায়?
0: কোথায় আবার? ওই মধুবনে।
1: মধুবনে? ওরা তাহলে ফিরেছে, মানে হনুমান জাম্ববান?
0: হ্যাঁ হ্যাঁ, সকলে এসেই তো ছুটছে ওই মধুবনে। হ্যাঁ, ওই চ্যাংড়া বানরদের কাণ্ড কারখানা লম্প জম্প দেখে বাধা দেওয়া তো দূরের কথা, সব ফ্যাঁক ফ্যাঁক করে হাসছে। ভাবতে পারো, আমি বারণ করেছি বলে আমার জামা কাপড় ছিঁড়ে কি দুর্দশা করেছে, দেখো না? নিজের চোখেই দেখো, দেখো। ওদের যদি শাসন না করো তবে ওই মধুবনে পাহারা দিতে তুমি অন্য কাউকে পাঠাও ভাগ্নে। কাক ছড়ালে কি তোমার ভাতের অভাব হবে? আর দুত্তর কি বলতে কি বলে ফেললাম কি জানো কথাটা?
2: শুনছো শুনছো সখা রাঘব, দক্ষিণ অঞ্চল থেকে সবাই ফিরে এসেছে।
3: সবাই ফিরে এসেছে?
2: হ্যাঁ,
3: খুবই সুসংবাদ বন্ধু। এখন কি বার্তা এনেছে সে কথা শোনার জন্য আমি উদগ্রীব। আশা করা যায় জনক নন্দিনীর সন্ধান পেয়েছে ওরা।
2: হ্যাঁ, আমারও তাই অনুমান। সন্ধান না পেলে কি এত দেরিতে ফেরার সাহস ওদের হতো? মনে হয় সাফল্যের আনন্দেই অঙ্গদ তার অনুচরদের মধুপান করার অনুমতি দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, মাতুল তুমি যাও, সত্তর গিয়ে বলো আমি ওদের সঙ্গে দেখা করতে চাই। যাও যাও সত্তর।

0: দধিমুখ যে উত্তক্ত হয়ে সুগ্রীবের কাছে অভিযোগ জানাতে গেছেন তা ওঁরা জানতেন বটে, কিন্তু কেউই দুশ্চিন্তাগ্রস্ত হননি, কেননা সুগ্রীব বুদ্ধিমান। যদি জানতে পারেন মহাবীর হনুমান সহ অঙ্গদ জাম্ববান সদলবলে প্রত্যাগমন করেছেন, তাহলে বুঝতেই পারবেন বানর দলের এই উন্মাদনার কারণ কি। তবু যেন ভয়ঙ্কর শাস্তির ভয়েই তাঁরা এতক্ষণ দধিমুখের প্রতীক্ষায় ছিলেন, এমনই মুখভঙ্গি করে বসে রইলেন।
1: কি হে যুবরাজ অঙ্গদ, তোমাদের মধুপান শেষ হয়েছে? ওইসব নির্বোধ উচ্ছন্নে যাওয়া বানর দলগুলোকে মধুপানের অনুমতি দিয়ে এই উদ্যানটির কি সর্বনাশ করেছ দেখতে পাচ্ছ? নেহা, তুমি সম্পদকে আমার দৌহিত্র, তাই এবারের মতো ক্ষমা করে দিলাম। এখন যাও, মহারাজ সুগ্রীব তোমাদের ডেকে পাঠিয়েছেন।
2: কেমন করে যাবো দাদামশাই, যে অন্যায় করেছি এখন তোমাদের শিরশ্ছেদ করবেন মহারাজ।
1: শিরশ্ছেদ করবেন মহারাজ, বুঝেছে? তাহলে ভবিষ্যতে এই কাজটি আর করো না। আমি ভাগ্নে মহারাজকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে এসেছি, এখন তাড়াতাড়ি গিয়ে তাকে প্রণাম জানাও। আর শোনো শোনো, এইসব চ্যাংরাদের অত লাই দিও না, মাথায় চড়বে সব, বুঝছ? যাও।
0: ঋষমুখ পর্বতের প্রস্রবণগিরি গুহার সামনে অধীর উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিলেন শ্রীরাম, লক্ষণ ও সুগ্রীব। তখন হনুমানকে সঙ্গে নিয়ে অঙ্গদ আর জাম্ববান সেখানে উপস্থিত হয়ে সকলকে অভিবাদন জানালেন।
3: মহারাজ সুগ্রীবের জয় হোক, দাশরথী শ্রীরাম লক্ষণের জয় হোক। মহারাজ সুগ্রীবের জয় হোক, দাশরথী শ্রীরাম লক্ষণের জয় হোক।
2: মহারাজ, নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা প্রত্যাগমন করতে পারিনি, সেই ত্রুটির জন্য প্রথমেই মার্জনা ভিক্ষা করছি। আসলে বিফল মনোরথ হয়ে ফিরে আসার লজ্জা আমাদের আচ্ছন্ন করে রেখেছিল, কিন্তু শেষ পর্যন্ত জটায়ুর জ্যেষ্ঠ ভ্রাতা বৃদ্ধ গৃদ্ধরাজ সম্পাতির কাছ থেকে সন্ধান পাওয়া গেল মা জানকীকে রাবণ লঙ্কায় বন্দিনী করে রেখেছেন। এই সংবাদ শুনে আমাদের মহাবীর পবননন্দন সে শতযোজন বিস্তৃত উন্মত্ত সমুদ্র এক লম্ফে অতিক্রম করে জনক নন্দিনীর সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। তার সেই অসামান্য সাফল্যের আনন্দেই একদিনের জন্য মধুবন উন্মুক্ত করে দিয়েছিলাম।
4: বৎস অঙ্গদ, তুমি যুবরাজের উপযুক্ত কাজ

0: করেছ?
1: মহারাজ,
0: এবং অনুসন্ধান কার্যে সফলতা পাওয়ার জন্য মহাবীর হনুমান সহ তোমাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। যাও যাও যাও, শীঘ্র যাও, মিত্র রামচন্দ্র তোমাদের কাছ থেকে সীতার সংবাদ শোনার জন্যে ব্যগ্র হয়ে রয়েছেন। সম্পূর্ণ বিবৃতি দিয়ে আগে তাঁর দুশ্চিন্তা দূর করো, যাও শীঘ্র যাও।
2: করুণা ঘন কাকুতস্থ বীর, আমি লঙ্কার অশোক কারণে জানকী মায়ের চরণ দর্শন করে এসেছি। তিনি রাক্ষসী পরিবৃতা হয়ে আপনার আগমন প্রতীক্ষায় দিন গুনছেন। আপনি আমাকে যে স্মারক অঙ্গুরীয় দিয়েছিলেন তা আমি তাঁর হাতে তুলে দিয়েছি। বিনিময়ে তিনি তাঁর মস্তকের দিব্য চূড়ামণি আপনাকে দেবার জন্যে আমাকে দিয়েছে। এই সেই দিব্যমান অভিজ্ঞান, অনুগ্রহ করে গ্রহণ করুন।

0: শ্রীরাম সেই দিব্য চূড়ামণি গ্রহণ করে অবরুদ্ধ কান্নায় ভেঙে পড়লেন। বারংবার সেই অভিজ্ঞান কখনো চুম্বন কখনো বক্ষে ধারণ করে বললেন,
1: প্রাণপ্রিয় হনুমান, তুমি যে অসাধ্য সাধন করে সীতার বার্তা আর তার অভিজ্ঞান বহন করে এনেছো, তার জন্য তোমাকে অভিনন্দন জানানোর ভাষা আমি আমি হারিয়ে ফেলেছি। ধেনু যেমন তার বৎস দেখলে স্নেহার

হয়। সীতার এই দিব্যমণি খণ্ড দেখে আমার মনও তেমনি দ্রবীভূত হয়েছে। রাজর্ষী জনক যজ্ঞকালে ইন্দ্রের কাছ থেকে এই জলাদ্ভূত দেবগণের আদৃত মণি লাভ করেছিলেন। আমাদের বিবাহকালে শিরভূষণ রূপে এটি তিনি জানকীকে দেন।

0: আমি যেন সাক্ষাৎ জানকীকেই পেয়েছি।
1: দাশরথী রাম, দেবী জানকী বলেছেন আপনি যেন শীঘ্র আপনার সমস্ত সৈন্য নিয়ে লঙ্কায় এসে যুদ্ধে রাবণকে বধ করে তাকে উদ্ধার করে স্বগৃহে নিয়ে যান। এই কাজ আপনারই উপযুক্ত, আমিও তাকে আপনার পক্ষ থেকে আশ্বাস দিয়ে এসেছি।
0: হ্যাঁ, কি বলেছ?
1: বলেছি, দেবী তুমি শোক ত্যাগ করো, তুমি অচিরেই অরিন্দম রাম ও ধনুর্ধারী লক্ষণকে লঙ্কার দ্বারে দেখতে পাবে। তাঁদের সঙ্গে সিংহ শার্দুলের মতো বিক্রান্ত বানর আর ভল্লুক সৈন্য দেখবে।
0: ঠিক,
1: লঙ্কার গিরিশিখরে তাঁদের প্রলয়ঙ্কর গর্জন শুনতে পাবে। অবিলম্বে রাবণ বধ করে বনবাস থেকে ফিরে রামচন্দ্র যে অযোধ্যার সিংহাসনে অভিষিক্ত হবেন তাও তুমি দেখতে পাবে।
0: ঠিক ঠিক ঠিক বলেছো তুমি হনুমান।
1: আমার এই কথায় তিনি শান্তি লাভ করে নিশ্চিন্ত হয়েছে।
0: ধন্য ধন্য মহাবীর পবন নন্দন, তুমি সীতাকে সঠিক সান্ত্বনায় দিয়ে এসেছ। এখন চলো, তোমার এই প্রতিশ্রুতি রক্ষার জন্য আমরা সমবেতভাবে উদ্যোগী হই। জয়স্তু।